যিনি নিজেকে প্রধানমন্ত্রী বলেন না, প্রধান সেবক বলেন, উনাকে বাবা তারকনাথের পুণ্যভূমি তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি প্রণাম, শ্রদ্ধা এবং স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে উপবিষ্ট আছেন এই রাজ্যের অত্যন্ত লোকপ্রিয় একজন রাষ্ট্রবাদী রাজ্যপাল, আমাদের সরকারের প্রধান পরিচালক সম্মানীয় আর এন রবিজি এবং জনতা জনার্দন। আজকের এই ঐতিহাসিক দিনে, এই তারকেশ্বরের পুণ্যভূমিতে মাননীয় প্রধানমন্ত্রী তার ব্যস্ততম শিডিউলের মধ্যে উপবিষ্ট হয়েছেন, তার কারণ আমি অল্প কথায় নিবেদন করব। মাননীয় প্রধানমন্ত্রী জি, উড়িষ্যায় মহামহিম রাষ্ট্রপতিজির সঙ্গে প্রোগ্রাম করে এখানে এসেছেন, তাকে কলকাতা ফিরতে হবে। তিনি আজকে লোকভবনে থাকবেন, আগামীকাল বিশ্ব যোগা দিবসে বন্দে যোগম কর্মসূচিতে তিনি লক্ষ লক্ষ যোগা অভ্যাসকারীদের সঙ্গে থাকবেন, তাই আমি বিস্তারিত বক্তব্য রাখব না। 1947 সালে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এখানে হিন্দু মহাসম্মেলন হয়েছিল, 4 এপ্রিল থেকে 7 এপ্রিল। সেই দিন এখানে রেজুলেশন অর্থাৎ সিদ্ধান্ত হয়েছিল যে আমরা পশ্চিমবঙ্গকে ভারত ভুক্তি করতে চাই, আমরা কংগ্রেসের বিভীষিকাময় দেশ ভাগ যার যন্ত্রণা এখনো ভারতবর্ষের মানুষ বয়ে নিয়ে চলেছে, আমরা বাঙালি হিন্দু সংখ্যাগরিষ্ঠ এই পশ্চিমবঙ্গ ভারত মাতার আশ্রয়ে আমরা শরণ নিতে চাই, এই সিদ্ধান্ত হয়েছিল। এর আগের কংগ্রেসের সরকার, কমিউনিস্টের সরকার, তৃণমূলের সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই অবদানকে ভুলিয়ে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ দিবস সরকারিভাবে পশ্চিমবঙ্গে পালন করেননি। তারকেশ্বরের সেই মাহাত্ম ধরে রেখে আজ 20 জুন 1947-এ পশ্চিমবঙ্গ বিধানসভায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে 58 জন আইনসভার সদস্য 21 জনের বিরুদ্ধে ভোট দিয়ে আমাদেরকে মাতা ভারতীতে রাখার ব্যবস্থা করেছেন, তাই এই প্রথমবার পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিনের সরকার সরকারিভাবে পশ্চিমবঙ্গ দিবস তারকেশ্বরে পালন করছে। আমরা গর্বিত, আমাদের এই রাষ্ট্রের মহান ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রকে সমর্পণ করেছেন, রাষ্ট্র নির্মাণে যার ভূমিকা সবচেয়ে বেশি, সেই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আজকে পশ্চিমবঙ্গ দিবসে পশ্চিমবঙ্গের পুণ্যভূমিতে উপবিষ্ট হয়েছেন, আমি তাকে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আসুন, আগামী 23 তারিখ আত্মবলিদান দিবস এবং 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তী আমরা সাড়ম্বরে পালন করি। আপনাদের সরকার, রাষ্ট্রবাদী সরকার ঠিক করেছে শ্যামাপ্রসাদজির পৈতৃক ভিটা জিরাট আমরা সরকার ক্রয় করে স্মৃতিসৌধ বানাবো, লাইব্রেরি বানাবো, আর কলকাতাতে 125 ফুট উঁচু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির দণ্ডায়মান মূর্তি স্থাপন করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অক্ষয় অমর করে রাখবে আপনাদের সরকার। সবাই ভালো থাকুন, প্রধানমন্ত্রীর বক্তব্য শুনুন, তার নির্দেশিকা মেনে তার আশীর্বাদ।

0: ধন্যবাদ পুষ্ট এই সরকার কাজ করবে ভারত মাতা কি বাবা তারকেশ্বর ধাম কি
1: মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং তার কথার সূত্র ধরেই আমরা এবারে দেখব একটি ছোট্ট তথ্যচিত্র ইয়ে এক শর্ট ফিল্ম হ্যায় জো এক শতাব্দী কি ঐতিহাসিক যাত্রা কো দর্শাতি হ্যায় 1946-47 কে উস কঠিন দৌর কা জব ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি নে বঙ্গাল অর বঙ্গালিও কে হিতো কি রক্ষা হেতু আপনি বুলন্দ আওয়াজ উঠাই থি উস সময় সে লেকর বিকশিত ভারত 2047 কে ভিশন অর মিশন তক তো আইয়ে দেখতে হ্যায় ইয়ে লঘু চলচ্চিত্র
2: পশ্চিমবঙ্গ হিমালয়ের পাদদেশ থেকে সুন্দরবনের ম্যানগ্রোভ রবীন্দ্রনাথের সাহিত্য থেকে নজরুলের বিদ্রোহী চেতনা নদী মাটি পাহাড় সংস্কৃতি আর ঐতিহ্যের এক অনন্য মিলনভূমি এই পশ্চিমবঙ্গ কিন্তু এই পশ্চিমবঙ্গ কি এমন থাকত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে ইতিহাস সাক্ষী দেশভাগের অনিশ্চয়তা আর রাজনৈতিক টানাপোড়েনের মাঝে এক কঠিন প্রশ্নের সামনে দাঁড়িয়েছিল বাংলা এই সংকটের সময় বাংলা ও বাঙালির স্বার্থ রক্ষার দাবিতে সোচ্চার হন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অবিভক্ত বাংলার হিন্দু অধ্যুষিত অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে অনড় ছিলেন এই বঙ্গ সন্তান 1947 সালের এপ্রিল মাসে তারকেশ্বরে অনুষ্ঠিত ঐতিহাসিক সম্মেলনে বাংলার ভবিষ্যৎ নিয়ে বিস্তৃত আলোচনা হয় এবং বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত রাখার দাবিতে শক্তিশালী জনমত গড়ে ওঠে ইতিহাসের সেই স্মরণীয় অধ্যায়ের সাক্ষী তারকেশ্বর আজও বহন করে পশ্চিমবঙ্গ গঠনের সংগ্রামের এক গুরুত্বপূর্ণ স্মৃতি সুরাবর্দীর আমলে 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা এবং বাংলার বিভিন্ন প্রান্তে হিন্দুদের উপর চলছিল অকথ্য অত্যাচার এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ গঠনের দাবি ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে তারপরই আসে 1947 সালের 20 জুন ঠিক আজ থেকে 79 বছর আগে বাংলার একটি অংশ ভারতের সঙ্গে থাকবে নাকি সমগ্র বাংলা অন্য পথে যাবে তা নিয়ে বাংলার আইনসভায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভোটাভুটি এই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে এবং আসল সত্যিটা সাধারণ মানুষের সামনে আনতে পশ্চিমবঙ্গ সরকার 20 জুন তারিখটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্মরণ করার সিদ্ধান্ত নিয়েছে
3: পশ্চিমবঙ্গ মানেই সংস্কৃতির পীঠস্থান এখানেই জন্ম নিয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ মা শারদা দেবী সহ অসংখ্য মনীষী সাহিত্য সঙ্গীত শিল্প এবং সমাজ চিন্তায় পশ্চিমবঙ্গ যুগে যুগে পথ দেখিয়েছে সমগ্র দেশকে ঐতিহ্যকে সঙ্গে নিয়ে আধুনিকতার হাত ধরে আগামী প্রজন্মের জন্য নতুন উদ্যমে পথ চলা শুরু করেছে পশ্চিমবঙ্গ
4: পশ্চিমবঙ্গ দিবস শুধুমাত্র একটি দিন নয় এই দিনটি আমাদের শুধু গৌরবের ইতিহাস স্মরণ করায় না ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার কথাও মনে করিয়ে দেয় তাই এই 20 জুন তারিখটি আগামী দিনের জন্য নতুন অঙ্গীকার গ্রহণ করার দিন আসুন আমরা স্মরণ করি আমাদের অতীত উদযাপন করি আমাদের বর্তমান এবং একসঙ্গে গড়ে তুলি উন্নত সমৃদ্ধ ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ দিবসের আন্তরিক শুভেচ্ছা জয় হিন্দ বন্দে মাতরম
1: और अब बंगाल की सांस्कृतिक विरासत की एक संक्षिप्त झलक समय खूब कम তার মধ্যে আমরা তুলে ধরার চেষ্টা করছি বাংলার সমৃদ্ধ সংস্কৃতির কিছু প্রতিফলন শুরুতে অবশ্যই রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর হুগলি জেলা শাখার শিল্পীরা শুনতে হ্যায় রবীন্দ্রসঙ্গীত

রবীন্দ্রসঙ্গীতের পরে নৃত্য, কোচবিহারের কোচ রাজবংশী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী লোকনৃত্য বৈরাতি। মাননীয় প্রধানমন্ত্রী জি কা স্বাগত করতে পেশ হ্যায় অতিথি বরণ বৈরাতি নৃত্য।

বৈরাতির পরে আমরা চলে যাচ্ছি বাউল গানে। নিবিড় আত্মনিবেদন, সহজ আধ্যাত্মিকতা ও জীবনবোধে প্রকাশিত বাংলার বাউল গান, বাংলার বিভিন্ন জেলার বাউল শিল্পীরা একত্রিত হয়েছেন আজকের নিবেদনে। বঙ্গাল কা পারম্পরিক লোক সঙ্গীত, জিসমে হ্যায় আধ্যাত্মিক খোঁজ ওর মানবতা কা সন্দেশ, বাউল গান।

নৃত্যে প্রাণময়তার এক অপূর্ব প্রতিফলন পুরুলিয়ার ছৌ নাচে। এই নৃত্যের আঙ্গিকে পরিবেশিত হবে মহিষাসুর মর্দিনী। মহিষাসুর কে উপর মা দুর্গা কি বিজয়, পুরুলিয়া ছৌ শৈলী মে।

পরিবর্তন ভালো লাগেছে তো মই ইস অবসর পর বঙ্গাল কে লোক কো আর সভি দেশবাসীয় কো ইস আয়োজন কি পশ্চিম বঙ্গ দিবস কি বহুত বহুত বধাই দেতা হুঁ। সাথিয়ো আজ আপ সভি কি মই স্বচ্ছতা সে স্বাগত পহল কে লিয়ে ভি সরাহনা করনা চাহতা হুঁ, ভূরি ভূরি প্রশংসা করতা হুঁ। স্বচ্ছতা হমারে দৈনিক জীবন কা অভিন্ন হিসা হোনা চাহিয়ে। জহাঁ স্বচ্ছতা হোগি বহি বিকাশ ভি উতনা হি সুন্দর দিখেগা। মে আপকো স্বচ্ছতা সে স্বাগত কে লিয়ে ভি বহুত বহুত বধাই দেতা হুঁ। সাথিও ইস বার পশ্চিম বঙ্গ দিবস কি এ তারিখ আর ভি খাস হ্যায়। আজাদি কে বাদ বঙ্গাল কে উজ্জ্বল ভবিষ্য কে লিয়ে জো সপনা দেখা গয়া থা, বঙ্গাল কি মহান আত্মাও নে জো পরিকল্পনা কি থি, আজ এক তরহ সে পহলি বার হম পশ্চিম বঙ্গ দিবস পর উন সপনো কো সচ্চাই মে বদলতে দেখ রহে হ্যায়। ইয়ে ঐতিহাসিক তারিখ পশ্চিম বঙ্গাল কে বিকাশ কি প্রেরণা বনে, হম এক নয়া আর গৌরবশালী ইতিহাস রচে। আজ বিজেপি এনডিএ সরকার মে ইসকে লিয়ে বিকাশ কে মহা অভিযান কি শুরুয়াত হো রহি হ্যায়। সাথিও বঙ্গাল মে দশকো তক পহলে লেপ আর ফির টিএমসি নে জো গড্ডে বনায়ে উনে ভরনে কে লিয়ে ডবল ইঞ্জিন সরকার নে সুপার ফাস্ট স্পিড সে কাম করনা শুরু কর দিয়া হ্যায়। বিজলি কি রফতার সে ফ্যাসলে হো রহে হ্যায়, রুকি হুই যোজনাও পর কাম আগে বড়নে লগা হ্যায়। ইসি কড়ি মে আজ ইহাঁ সেঁকড়ো করোড় রুপিয়ে কি বিকাশ পরিযোজনাও কা উদ্ঘাটন আর শিলান্যাস হুয়া হ্যায়। রেল, রোড, কৃষি, মছলি পালন ইসে জুড়ি এ পরিযোজনায় বঙ্গাল কে বিকাশ কো নয়ি গতি দেগি। ইন পরিযোজনাও সে ইহাঁ কি গ্রামীণ অর্থব্যবস্থা কো মজবুতি মিলেগি। মে বঙ্গাল কে লোগো কো ইন বিকাশ পরিযোজনাও কি বধাই দেতা হুঁ। আজ পিএম কিষাণ সম্মান নিধি কি 23বি কিস্ত ভি জারি কি গই হ্যায়। দেশ ভর কে 9 করোড় সে অধিক কিষাণো কে ব্যাংক খাতো মে লগভগ 19,000 করোড় রুপিয়ে সিধে ভেজে গয়ে হ্যায়। মে দেশ কে সভি লাভার্থী মেরে কিষাণ পরিবারো কো বহুত বহুত শুভকামনায় দেতা হুঁ। সাথিও গুলামী কে দৌর মে হমারে বঙ্গাল নে ক্যা কুছ নহি সহা, কিতনে বলিদান দিয়ে, কিতনে ত্যাগ কিয়ে। 1946 মে কলকাতা মে হুই হিংসা, নোয়াখালী কে দঙ্গে,